Oya nsenchani nyankopone. Hey, nsenchani oye wa David no mbremu. Di oye wa Jonah no mbremu no. Ah, da so ye wa yabra bobo ene dey. Message on nsenchani ene dey. Ti wa wa mwajuma ene dey. Ah.